বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা আম বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আং নাত নাং বাপুরি আত পাসা সালামাত আই উকুল্লাম আং গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত নাওয়াই আং কাপায়াপাআন আত পাগপাপালানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই মা পাসা কানজাং হোলিম প্রফেটা নাসি প্রফেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিলাম পাগপাপাতুলি পো নাং আতিং pagtalakay sa serye ng mga pag-aaral hinggil sa Ramadan, mga aralin hinggil sa Ramadan, ito po ay dalawamput-anim na aralin na ang pamagat po nito ay ang zaka, ang mga alituntunin nito at ang kahigtan ng pagbibigay ng sadaka.